0: বেসিকই টোটাল, মামি বেলেরোটি বেসিক নাম্বার ওয়ান, বেসিক ডিজেস নাম্বার ওয়ান।
1: Your life, your music, your 89.1 FM, NTN Radio.